এ দেয়ালো বিদর্প নবি, এ দেয়ালো বিদর্প নবি, জেনে গলে তেনে নেবি সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। পাঁচ পড়ি গলে পচাশ দেবী, পাঁচ পড়ি গলে পচাশ দেবী, আতকে দরি গরে নেবি সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। তোকে নেবা কাজে অঙ্গুর বাচে, তোকে নেবা কাজে অঙ্গুর বাচে, মামাকে সঙ্গ লিয়াছে সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। তোর মন আছে কে বকে কে বে, তোর মন আছে কে বকে কে বে, মোর মন আছে এ বে সুজ ন, কোন গাইন মন কংস বদ ন, তালি বাজে রন জন। গচকে মারিলু তিনি টেঙ্গিয়া, গচকে মারিলু তিনি টেঙ্গিয়া, গচ ডুলে কে সরিয়া সুজ ন, কোন গাইন মন কংস বদ ন, তালি বাজে রন জন। তোমার গুরু দাদা নীলি রঙ্গিয়া, তোমার গুরু দাদা নীলি রঙ্গিয়া, গরে গলে ইসলিয়া সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। এ দে উদান বকে চিলি পার কে, এ দে উদান বকে চিলি পার কে, দাদা কাজে নেবু তোকে সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। দাদা না রাখলে মুহি রাখবি, কায়ে করবি সমকে সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। ডাঁডা বাড়ি লগে দকলি তোকে, ডাঁডা বাড়ি লগে দকলি তোকে, পড়াউ বললিস মোকে সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। এ দেখে লিখাউ খেল কে যাহু, এ দেখে লিখাউ খেল কে যাহু, দাদার বাইলে বহু সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। বাসি ভাত খাউ টুকু না দহু, বাসি ভাত খাউ টুকু না দহু, দাদার বাইলে বহু সুজ ন, কোন গাইন মন কংস বদ ন, তালি বাজে রন। উসুকা গুরু লাপাউ আটোকে, উসুকা গুরু লাপাহিলা টোকে, বরমে গুড়ি লাবোকে সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। বরমে বরমে ন যা কাইবোকে, বরমে বরমে ন যা কাইবোকে, ঠটাই ওই বিজিয়ারুকে সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। কালা মালি ধান বুঁদে পলকা, কালা মালি ধান বুঁদে পলকা, পূজারি মুন্ডার পানি অলকা, জনকে বলি ভাই মোকা সুজ ন, কোন গাইন মন কংস বদ ন, তালি বাজে রন জন। আমি পিলে মন গীত গাইবা বেলা, আমি পিলে মন গীত গাইবা বেলা, লায়ে টুজোর মারি দোকা সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। লঙ্গা মন্ডিয়া ঝুমুকা জোতা, তেলঙ্গা মন্ডিয়া ঝুমুকা জোতা, তাল পোতরিয়া ছাতা সুজ ন, বোলালে কি মন কংস বদ ন, তালি বাজে রন জন। ছাতা ওড়ি করি সেবা করুয়া, ছাতা ওড়ি করি সেবা করুয়া, তোমার গুড়ার বাউড়ি মাতা সুজ ন, বোলালে কি মন।

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।

0: আমি ধর্মিলু সে গোট কায়া না
1: খেল তো বিতি পুরকা পার্টি একজন খেল মনে আছে খেল বিটি গোট আয় না আজি দেখ আমি নে আগে দিন বলে আমি গাঁ খেলে এসেছি নে আর খেল মন হয়ে এসেছি বলে আর খেল মন এবার বলে এভারেজ পিলা জেলা খেল এসেছি নে
0: মাত্র পিলা বেড়া চো আমি প্রায় জন জন খেল মন রে কিত্র হরি কুদিম চো আসন খেল মন রলি হ্যাঁ আসন কি আজ তো খেল মন কে লোক মন ভুলতে যাস পিলা মন কে দেখে তুই কি খালি মোবাইল মানে ভুড়ু বাত মাত্র কায় দেখ আসন বাহারি খেল মন জন বলু সে আমি ইবা ডান্ডা হোলি বারা ডান্ডি হোলি খোখো হোলি কবড্ডি হোলি বাটি খেলতো হোলি এসব চিজ মানে আসন খেল মর রে জন তুমি আমচো দেহ পায়ে বলে আচ্ছা বল বল মিরে আর আমচো কায় মন বলে ভারি হরি খোত রে নে
1: দেখ এতলো আচ্ছা গোট কে বললি না ধর্ম দাদা দেখ আগে বারে ডান্ডু বল খেললে কিতলো পোড়া করলে কিতলো পোড়া লামচো শরীর বল কিতলো আচ্ছা রত রলি আর আমচো পাড়া ডিরা না গাঁও চুলো পিলা মন গোট কি লাগে রুন্ডা মন খেলতো হ্যাঁ সব গাঁও চো পিলা মন জানা জানি হউক হউন তা পিলা আয় তা পিলা আয় আর দেখ তো এবে তো মোবাইল মন দে তো কে কোচি করে পিলা কে কোন নে জিতাও
0: নে জিতাও আর দেখ কি গোট নগদ গোট বল না হয় না কসম বললে নে কায় কি এবে তুই বললিস কি সপায় পাড়া গাঁও পাড়া খেল কে আমি খেল গোটক দেহ পায়ে বলে আমি মজবুত হয়েছে মানতার গোটক মনোরঞ্জন বলু আজ আমি বলে হয়েছে দেখ যখন তুই বললিস কি গোটক জায়গায় রুন্ডা হোস আগে খেলো যখন কবাডি খো খো পুরো গাঁও চলো গোট কি লাগে একদম
1: দক্ত কাজ বল দক্ত দক্ত হরি তো লোক বলে উসনি খেলো খো আর দক্ত লোক বল খায় হরি হরি হো
0: তো কাই বলো তুমি আগে ভলিবল বলো কবাডি হলি ভলিবল হলি এই সব তুই কি বলে
1: আগে মরবা লড়াই কাই কাই না বরন বরন চো খেলো নি খেলো মন রলি আর কিতলে উদিন লাগে গাঁও নে বলে কাই কাই
2: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सह कर भी घर की नींव को कभी हिलने नहीं देता।
3: आपके घर के लिए भरोसे का दूसरा नाम चेतनाथ सीमेंट का मैक्स क्रीट सीमेंट 64 सालों की बुनियाद के साथ चेतनाथ सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
4: जीएसटी काउंसिल ने अपनी 56वीं बैठक में हेल्थ केयर की चीजों को सस्ता कर देश की बड़ी आबादी को राहत दी है। डायबिटीज कैपिटल कहे जाने वाले भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है। नजर के चश्मों को भी सस्ता किया गया है। इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गई है।
5: जीएसटी काउंसिल

এটা তো লাভ হয়েছে সামা সরকারি সমূহ অনুদান যে নাম লোন বলু সে উদ্দেশ্য হয়েছে সপাই বর্গ চো পঞ্জিয়ন মছুয়ারা মনকে মছরি পালন কাজে দেত কাজে যখন কি মছুয়ারা মঞ্চ হতিয়ার হয়েছে এনাল মঞ্চ যখন পটা মছরি মছরি পালন কাজে উপকরণ আর প্রয়োজন পট্টা মৎস্য বীজ ডোঙ্গা জালি পাত্র অনুদান কাজে আর্থিক সাহারা বলে মিরুকলাই সকে এমনকে যোজনা হিসাব নে লগাতার তিন বরক অধিক নে অধিক 3 লাখ চৌরাশি দেত এমনকে প্রাবধান হয়েছে ডোঙ্গা

0: ভাইজে
1: করুণা করুণা তোন ভাইজে করুণা করুণা তোন ভাইজে
0: দুনো ঝগড়া হল রা ধরা ঝগড়া দি দুনো ঝগড়া হল রা

রামের দীপনে গেল, গরু শুনুন রামের দীপনে গেল, গরু শুনুন রামের দীপনে গেল।